0: Ya ta ma song ala song ro chi ya sa de no mo da ga hyon de je ti ki hala ur ji pe man ju ni ki ta ri lung te la ta to ti ri mo ta hala do kha plan ki ki sa sha pon she ki ma ze me yin ya de no mo ken da ga hyon de je de lu a mi na cha na tok de le se yin ga no mo da ga hyon de zo ka cha shu de te ba ka de mi ku pe de yin sa de da ga hyon de to bi ki de la te po shu ma so ka de lo je da ta shi mo ko hyo ko de che re pa de ru bo she ke ta ri na de ki nam za yu ba te no mo da ga hyon de ku kon du la sha de ya lu bu ken da ga ཁོ་ནེ་ তু লুমার ও টেমস তোলে তে লামা কাসার চেন্দি দে গা গা বি মোবো কোশু রি পামিন দা মন বেব টাপা দে গোজি মা চেপ দে লে মশু কাপ দে রি খান দং গা দে কি লুজি ডোন ডো টং নি কি হিন লাব নে লাব টং নি কি কি হিউনা হিউ টং নি লামা কাসার নর বেলে হিন ইমা জো জু নি জিউ লো রি সং টাশার কো গো নি কো লে রি খান দং গা দে কি সা শালা লে গেসম শে দেব শাপ তে দি গো বো নিও লে মা টেপ দং দু টেপ দং বাক টু মি তে টামো লে কি রো তো দি দং গো বি পুলিশ শে লে রি দা নো বুন দা গা হিউনো তো মা দু লামো ডো দে শে পম পশো গা ই লো জো বু সে দে দা শে পশো কাপ দে দো জো দি গি গে নিও গা লি কি মোবো চু রি দি দে ngasi ko mot ngari ngami mo mot ngasa wala chokri dida nge ni mo tendre ke molam de dida le tamjek ni mo kesa jer bu ngali ke ponshe yi sede poto mo shan kapte ti ke tonjo me be ke le tonto ne no mon daga hyone la la dalo la ale se ya ta ale ta le ri ya ta la mo bo ya ale yi le lo ri ya le ten so bo ya nga kin ko lo ri ya le ala bo ya ale yi le lo ri ya
1: kong la sempati ne dungki sampa tendo la papi lingdo mele xiawan bamzo ki li chi gupati ri li chi jupati ji mi li chi na mante century ta indi lingdo li chi hyu char
2: lin chen zu shu wa qian nan jia zhong zhe dan zhen su da wa chen xi xue qing ge qi qiong ba zha da yang